Romario, de certo fosse presidente, non ha preferito che doppio unità. Vieni, ecco togli scotti Bharat Vasi, Vidoir, Antoe Rattio, vieni lì che presidente Bolena, presidente Sebok Bolen, ওনাকে বাবা তারকনাথের পুণ্যভূমি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি প্রণাম শ্রদ্ধা এবং স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে পবিত্র আছেন এই রাজ্যের অত্যন্ত লোকপ্রিয় একজন রাষ্ট্রবাদী রাজ্যপাল, আমাদের সরকারের প্রধান পরিচালক সম্মানীয় আর এন রবিজি এবং জনতা জনার্দন, আজকের এই ঐতিহাসিক দিনে এই তারকেশ্বরের পুণ্যভূমিতে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যস্ততম সিঁদুরের মধ্যে উপবিষ্ট হয়েছেন।

0: জন্মনিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী। সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তা পশ্চিমবঙ্গে যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমের পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ।
1: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন।

রবীন্দ্র সঙ্গীতের পরে নৃত্য কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাদী লোকনৃত্য বৈরাগী মাননীয় প্রধানমন্ত্রী জি কা স্বাগত করনে কে লিয়ে পেশ হ্যায় অতিথি বরণ বৈরাগী নৃত্য।

দেবপুরী রক্ষিত হবে মহিষাসুর মূর্তিটি। মহিষাসুর কে উপর মা দুর্গার পুরুলিয়া ছাউ শৈলী।